0: ভো মদত তো হাজার পাই হাছু
1: সেটা
2: হ্যাঁ দিদি একদম মিঠে গীত গানো ভয় মজুরি কে মজুস্ত হাজার পাই আলছ ঠিক আছে একদম মিঠো মজুরি গীত গানো ভয় দিদি হাজার ধীরে ধীরে ধন্যবাদ কার্যক্রম শুনতে গেলস অলেক বসেবাট আমি ছুটাম আইড হাউস তো নমস্কার ওয়াউন দিদি পাজি একদম মিঠো মনছুনি গীত গায়ে ছুটিসক্নু ভয় তাই গীত গাউন বনছ ভনে তাইলে ফোন করে আউন সক্নুহ তাই মানে হাম্রো টেলিফোন নম্বর জানকারী করে রাখে 0840 40 26 ফোন করে আউন সক্নুহ তাইলে সামাজিক সঞ্জাল ফেসবুক পেজ কার্যক্রম শুনতে হলে কার্যক্রম শেয়ার করে সক্নুহ সাথে আপনার আপন্তজন সাথী সঙ্গে সম্ঝনা সন্দেশ পঠাউন সক্নুহ এতে বেলা কই সাথী হুন্ন জো লাগে সোনা কন্দমাজী সেবার নমস্কার আজ সমুদ্রা শেষ হাজার সোনা কন্দমা পূর্বাঞ্চল কার্যক্রম শুনছি হেঁচু বেলা মিঠো মায় সমুদ্রা সম্বন্ধী টিকারাম সুনওয়া লেখক বান্ধব রায় সুস্তানী ভোজিল আমার দিনেশ দেওয়ান সুনীতা ভণ্ডারী ভীম ভণ্ডারী অপ্সরা খড়কা অপ্সরা বস্নেত অপ্সরা বস্নেত অপ্সরা থাপা তারা শ্রেষ্ঠ রাধিকা কার্কী লক্ষ্মী পর্মা ধনগজ মেয়ের সরস্বতী খত্রী ইরা বাহাদুর লকাই লীলারাজ কাম্বা গঞ্জান তুলুঙ্গ পবিত্র তামাং অনিতা আরেল সমজনা সুনওয়ার বিনীতা গিরি বিনীতা রায় মনীষা ছেত্রী সনিতা লামা বিনা মগর সিজলা সাপকোটা সুনীতা বেগা সৃজনা ইংহাং দিয়া লিম্বু দিয়া রায় সুসন তামি শ্রীরাজ ম দীপক তামাং মনসুন তামাং রূপা চৌধুরী সুবিতা থারু রিমা সাই সমজনা নিমা ঘরগী উর্মিলা দিয়ালী লালমায়া থাপা মেনুকা শ্রেষ্ঠ লক্ষ্মী আলী মগর রঞ্জু মগর কেশব সেঞ্চুরী সন্তোষী অমিন ছেত্রী কৃষ্ণ ডুঙ্গানা হিমত খড়গী ইউসু প্রসাদ শ্রেষ্ঠ দেবেন্দ্র দাহাল কাহেল অবিরবার সুনওয়ার তেসেগিরি অনুচর্প সাথী দেবীন কিশোর অঞ্জান সমীর সঙ্গী কিরাত আজীবন চামী রায় বেলিয়া স্বামী মিনাকি সিং রত্ন শমশের থাপা সুনীতা ইংমে কুলুং বসন্ত শ্রেষ্ঠ সবাই সবাই ভন্দে ছুটিছু ভন্নভাবে উহাঁলাই বিশেষ ধন্যবাদ এত বেলা কোই সাথী হুন্ছ স্বাগত গর্ছু নমস্কার ভন্দে থিয়ে ছুটিসক্নু ভয়েকো ছ र त्यसैगरी हुनुहुन्छ अर्को साथी प्रेम भण्डारीजी हुनुहुन्छ हेलो हजुर नमस्ते दर्शन ए म चाहिँ मोरङबाट प्रेम भण्डारी हो मिस गर्नुपर्दा रमिला राई सम्झना नेवा कर्गी रमला साम्पाङ राई सेबु चामलिङ त्यसै गरी कविता भण्डारी चामलिङ नै करिना भन्नुभएको छ कृतिका राई बुना मुखिया सृजना मुखियालाई पनि सम्झना छ भन्दिनुहुन्छ उहाँलाई विशेष धन्यवाद त्यति बेला कोही साथी हुनुहुन्छ स्वागत गर्छु नमस्कार हेलो
3: हेलो दिदी नमस्कार
2: नमस्कार हजुर कहाँदेखि को बोल्दै हुनुहुन्छ के भन्नुभयो आयुषा भन्नुभयो
3: हजुर
2: के छ आयुषाजीको खबर
3: ठिक छ
2: ठिक छ कार्यक्रम सुन्दै हुनुहुन्छ
3: हजुर
2: कार्यक्रम सुन्दै हुनुहुन्छ है अनि सुनाउनुहोस् तपाईँको खबर के छ खाजा लिनुभयो कि बाँकी छ हजुरको भइसक्यो ल हाम्रो चाहिँ बाँकी नै छ है आयुषाजी ल त्यसो भए हामी कार्यक्रमतर्फ लागौँ है आज के गर्नुपर्छ थाहा छ हेलो आयुषाजी हुनुहुन्थ्यो उहाँको फोनमा चाहिँ केही त्यस्तो भइरहेको थियो होइन आवाज हामीले प्रश्न सुनिराखेका त थियौँ तर चाहिँ बीचबीचमा आवाज सुन्न सकेका थिएनौँ उहाँको फोन कटेको छ फेरि पनि फोन लाग्छ भने सभा एकता जनाउनु होला पनि भन्न चाहन्छु यति बेला साथी हुनुहुन्छ स्वागत गर्छु नमस्कार हेलो साथी हुनुहुन्छ कि टेलिफोन सम्पर्कमा पनि समस्या हो या साथीहरूकै मोबाइलमा समस्या हो ठिक छ यो समस्याको बावजुद पनि तपाईँसँग हामी कुराकानी गर्ने प्रयत्न गर्नेछौँ हुनुहुन्छ सरिना हुनुहुन्छ सरिना तामुजी हुनुहुन्छ उहाँले पनि हेलो दिदी नमस्कार के छ खबर म पनि मोरङ खानेपोखरीबाट चाहिँ सुन्दैछु है मिस यु अल भन्दै हुनुहुन्छ अभिनेता दाहाल सुवेदीजीले पनि हेलो दिदी के छ खबर म पनि सुन्दैछु है दैलेखबाट भन्दै हुनुहुन्छ मिस यु अल फ्रेन्ड भन्नुभएको छ उहाँलाई पनि विशेष धन्यवाद व्यक्त गर्न चाहन्छु जीवन र विगतजीले पनि नमस्ते हजुर म पनि कार्यक्रम सुन्दैछु है भन्दै हुनुहुन्छ उहाँले चाहिँ मलाई सन्चो छैन भन्ने आधुनिक गीत चाहिँ बजाइदिनुहोस् न है भन्दै हुनुहुन्छ हामी राख्ने प्रयास गर्नेछौँ त्यसै गरी हुनुहुन्छ सानीजी हुनुहुन्छ नमस्कार दिदी म पनि सुन्दैछु है प्रोग्राम सिन्धुलीबाट सुषमा तामाङ हो बस्न गीत अल फ्रेन्डको लागि भन्दै हुनुहुन्छ उहाँलाई विशेष धन्यवाद व्यक्त गर्दै तपाईँसँग हाम्रो आजको मुसामा मिठो आवाजमा आधुनिक गीत सुन्नेछौ। यति बेला कोही साथी आइसक्नु भएको छ, स्वागत गर्छु। नमस्कार। साथीको फोन मार्फत हामी कुराकानी गर्न सकिरहेका छैनौ, प्रयास गर्दै जानु होला। यति बेला भने हामी कार्यक्रममा अर्को एउटा मिठो गीत कार्यक्रममा राख्छौ, त्यसपछि हामी फेरि आउनेछौ। तपाईँ भने रेडियो सुन्दै गर्नुहोला।